সাংগীতিক প্রতিযোগিতা সিফোনের স্বাগত শ্রোতা মিত্র কাঁ কি গর্দা হুন্স এদি ফুর্সদকো সময় মনুন্স আমরো কার্যক্রমলাই শুনিরহনু ভয়েকো ছ ভনে 0665-5183 মা কল সম্পর্ক গরের হামীসঙ্গ জোড়িন সক্নুহুনেছ। হামী হরেক দিন উপস্থিত হুনে নাই ছৌ হাজুরহরুকো লাগি ফরক দিন ফরক বিষয়বস্তুকো সাথমা উপস্থিত হুনে নাই ছৌ শ্রোতা মিত্রহরু এদি ফুর্সদমা হুনুহুন্ছ ভনে হামীসঙ্গ কল গরের রমাইলো রমাইলো কুরাকানীমা জোড়ন সক্নুহুনেছ। আজ ভনে হামী মঙ্গলবার ব্যবসায়ীমা ছৌ শ্রোতাবিনহরু, মঙ্গলবার ব্যবসায়ীমা ভনে তপাইলে মনপর্ণে আধুনিক গীত রোজন সক্নুহুনেছ র গীত মার্ফত আপনো সাথীহরুলাই সম্ঝন সমর্পণ পনি গর্ন সক্নুহুনেছ। যদি ফুর্সদকো সময় মনুহুন্ছ ভনে পক্কাই পনি হামীসঙ্গ জোড়িন সক্নুহুনেছ। 0665-5183-183মা জোড়িন সক্নুহুনেছ। হামী আইতবারকো দিনমা ভনে হামীলে আটওটা গীত লিয়ের আউনেছৌ। হামীলে দিয়েকো এউটা নম্বর রোজের আপনো সাথীহরুলাই সম্ঝন সমর্পণ গর্ন সক্নুহুনেছ। র সোমবারকো দিনমা ভনে শুভকামনা আদান প্রদান গর্ন সক্নুহুনেছ। মঙ্গলবারকো দিনমা ভনে আধুনিক গীত রোজন সক্নুহুনেছ। বুধবারকো দিনমা ভনে আপনো মনকো কুরা ভন্ন সক্নুহুনেছ। বিহিবারকো দিনমা ভনে তপাইলে আপনাই আওয়াজমা লোকগীত গায়ের শুনাউনু পর্ণে হুনেছ। র শুক্রবারকো দিনমা ভনে জুনসুকাই নেপালী গীত পনি রোজন সক্নুহুনেছ। র শনিবারকো দিনমা ভনে তপাইহরুকো লাগি ভনের হামীলে গাউঁখানে প্রশ্ন লিয়ের আউনেছৌ। त्यसको उत्तर भने हजुरहरू आफैले दिनुपर्ने हुनेछ। श्रोता मित्रहरू त्यति मात्र नभइकन हाम्रो ग्रिनफिल्ड झोल ममाले एकजना लक्की कलरलाई, हाम्रो कल टाइममा फोन गर्नुहुने एकजना लक्की कलरलाई ग्रिनफिल्ड झोल ममाबाट एक प्लेट झोल मोमा प्रदान गरिएको छ। श्रोता मित्रहरू हजुरहरू पनि बन्न सक्नुहुनेछ है लक्की कलर। त्यसको लागि तपाईँले सम्झनै पर्ने नम्बर रहेको छ 0665-5183-183मा कल सम्पर्क गरेर हामीसँग जोडिन सक्नुहुनेछ। र त्यति मात्र नभइकन श्रोता मित्रहरू रेडियो चौतारीको टक टाइममा फोन गर्नुहुने एकजना लक्की कलरलाई एकदम आकर्षक फोटो फ्रेमिङ गरी फोटो र फ्रेम हजुरहरूलाई बुद्ध डिजिटलबाट पनि प्रदान गरिनेछ। श्रोता मित्रहरू यदि हजुरहरू लक्की कलर भन्न चाहनुहुन्छ भने आउनुहोस्, हामीसँग रमाइला रमाइला कुराकानीको साथमा जुटाउँ र मिठा मिठा कुराकानी गरौं। गीत मार्फत आफ्नो साथीहरूलाई सम्झना समर्पण पनि गरौं र आफ्नो आवाजलाई रेडियो चौतारीसम्म पुर्याउन पनि सक्नुहुनेछ। श्रोता मित्रहरू यदि फुर्सदको समयमा हुनुहुन्छ भने कल गर्न सक्नुहुनेछ, हजुरहरूले गीत रोज्न सक्नुहुनेछ। आज पनि हामी मंगलबार बसाइमा छौं। श्रोता मित्रहरू एकदमै गर्मी महिना चलिरहेको छ, घाम लागिरहेको छ। श्रोता मित्रहरू आफ्नो स्वास्थ्यको ख्याल गर्नुहोला, प्रशस्त मात्रामा पानी पिएर पनि बस्नुहोला पनि भन्न चाहन्छु। यदि फुर्सदमा हुनुहुन्छ भने हामीलाई कल सम्पर्क पनि गर्न सक्नुहुनेछ, रमाइला रमाइला कुराकानीको साथमा पनि जुट्न सक्नुहुनेछ। कति श्रोताबिनहरू गाउँघरमा काम गर्दै हुनुहुन्छ होला, हातमा मोबाइल छ, साथमा मोबाइल छ, कार्यक्रम सुनिरहेको हुनुहुन्छ, तर पनि फोन गर्न पाउनु भएको छैन आफ्नो बिजी व्यस्तताको कारणले भने हजुरहरूले कमेन्ट पनि गर्न सक्नुहुनेछ। र कमेन्टलाई पनि हामी कार्यक्रमको अन्तिममा पढेर सुनाउने नै छौ। र हिजोको लक्की कलर को भन्नुभयो त